শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব পয়লা অক্টোবর বৃহস্পতিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বুধবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মঞ্জুরুল হক এবং আমি শ্রাবণী মুখার্জি। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত গ্রীষ্মমণ্ডলীয় ঝড় সুরিকে ইজু দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। জাপান আবহাওয়া এজেন্সি জানিয়েছে, বুধবার সকাল 9টা পর্যন্ত ঝড়টি জাপানের দক্ষিণের জলসীমার উপর অবস্থান করছিল এবং ঘণ্টায় 15 কিলোমিটার বেগে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছিল। ঝড়টি আসার আগেই ইজু দ্বীপপুঞ্জের উপর বৃষ্টির মেঘ তৈরি হয়, যার ফলে বুধবার সকাল 10:30 পর্যন্ত এক ঘণ্টায় হাচিজোজিমা দ্বীপে ঘণ্টায় 31.5 মিলিমিটার ভারী বৃষ্টিপাত হয়েছে। এলাকাটিতে বাতাসের গতি ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। উঁচু ঢেউয়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে। সাম্প্রতিক রেকর্ড পরিমাণ বৃষ্টিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত চিবা জেলায় বৃহস্পতিবার বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। এজেন্সি ভূমিধস ও নদী ফুলে ফেঁপে ওঠা নিয়ে সতর্ক থাকার আহ্বান জনগণের প্রতি জানাচ্ছে। মাটি আলগা হয়ে যাওয়া এবং বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ভারী বৃষ্টিপাত না হলেও দুর্যোগের ঝুঁকি বাড়তে পারে বলে এজেন্সি আরও জানায়। দ্বিপাক্ষিক সম্পর্ক তিক্ত হয়ে আসার মুখে জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইওয়াইয়া তাকেশি বেইজিংয়ে চীনের উপপ্রধানমন্ত্রী হ লিফংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত বছর জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ের সংসদে তাইওয়ান জরুরি পরিস্থিতি সম্পর্কিত মন্তব্যের পর জাপান ও চীনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। জাপানের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন সংস্থার প্রধান ইওয়াইয়া মঙ্গলবার গ্রেট হল অফ দ্য পিপলে চীনের অর্থনৈতিক নীতি নির্ধারক হর সাথে সাক্ষাৎ করেন। বৈঠকের শুরুতে হ বলেন, কিছু জাপানি রাজনীতিবিদ সামরিকবাদকে পুনরুজ্জীবিত করার এবং তাইওয়ান প্রশ্নে চীনের সীমা অতিক্রম করার চেষ্টা করছেন। তিনি বলেন যে এটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নে প্রভাব ফেলছে। উপপ্রধানমন্ত্রী আরও বলেন যে ভ্রান্ত মন্তব্য থেকে সৃষ্ট অসুবিধা ও দ্বন্দ্ব কাটিয়ে উঠে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আবারও এগিয়ে যেতে পারে। জাপান ও চীনের মধ্যকার সম্পর্ক উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন ইওয়াইয়া, যা তার মতে বর্তমানে এক গুরুতর অবস্থায় রয়েছে। চীন দৃশ্যত ইওয়াইয়ার উপর চাপ সৃষ্টি করে তাকাইচি প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখতে চাইছে। বৈঠক শেষে ইওয়াইয়া সাংবাদিকদের বলেন, চীনে বসবাসকারী জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিরল খনিজ উপাদান ও অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানির অনুমোদন প্রক্রিয়া ত্বরান্বিত করতে চীনা পক্ষের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। জাপানের একটি হাসপাতাল ইনডিউস প্লুরিপোটেন্ট স্টেম সেল বা আইপিএস কোষ থেকে প্রাপ্ত কার্ডিয়াক মাসেল সেল শিট ব্যবহার করে প্রথম হার্ট সার্জারি বা হৃৎপিণ্ডের অস্ত্রোপচার সম্পন্ন করেছে। মার্চ মাসে সরকারি চিকিৎসার অনুমোদন দেয়। এনএইচকে জানতে পেরেছে যে মঙ্গলবার ওসাকা শহরের ওসাকা কেইসাৎসু হাসপাতালে এই অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। কার্ডিয়াক মাসেল সেল শিট রিহার্ট সরকারের অনুমোদন পাওয়ার পর সেপ্টেম্বর মাস থেকে স্বাস্থ্য বিমার আওতাভুক্ত হওয়ার যোগ্যতা এটা অর্জন করেছে। অস্ত্রোপচারের জন্য সকাল প্রায় 8:30 তাপমাত্রা নিয়ন্ত্রিত একটি আধারে রাখা শিটগুলো হাসপাতালে আনা হয়। 50 এক রোগীর দেহে সেগুলো প্রতিস্থাপন করা হয়, গুরুতর হৃদযন্ত্রের সমস্যায় যিনি ভুগছেন। অস্ত্রোপচারটি প্রায় 1 ঘন্টায় সম্পন্ন হয়েছে এবং রোগীর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। হাসপাতালের প্রেসিডেন্ট সাওয়া ইয়োশিকি, যিনি এই শিটগুলো তৈরির দায়িত্বে ছিলেন এবং অস্ত্রোপচারটি সম্পন্ন করেন, তিনি এই প্রক্রিয়াটি অত্যন্ত মসৃণ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই অস্ত্রোপচার হল প্রথম পদক্ষেপ এবং তিনি আশা করছেন যে এই চিকিৎসা পদ্ধতি দ্রুত ছড়িয়ে পড়বে, যাতে একই সমস্যায় ভুগছেন এমন লোকজনকে এটা সামান্য হলেও সাহায্য করতে পারবে। শর্ত সাপেক্ষে শিটগুলো সরকারি অনুমোদন পেয়েছে। আরও অস্ত্রোপচারের মাধ্যমে এগুলো নিরাপত্তা ও কার্যকারিতা যাচাই করা, যার মধ্যে অন্তর্ভুক্ত। যে কোম্পানি এগুলো তৈরি করেছে তাদের লক্ষ্য হল 2033 সালের মধ্যে দেশব্যাপী প্রায় 20টি চিকিৎসা কেন্দ্রে 75 জন রোগীর দেহে এসব শিট প্রতিস্থাপন করা।
1: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। পারমাণবিক নিরস্ত্রীকরণের বৈশ্বিক প্রচেষ্টায় অগ্রগতির অভাবের মধ্যে জাতিসংঘ মহাসচিব তীব্র সংকট বোধ প্রকাশ করেছেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবার অনুষ্ঠিত পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ নির্মূলের আন্তর্জাতিক দিবসের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেন আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, শীতল যুদ্ধ শেষ হওয়ার পর থেকে আমরা সবচেয়ে বিপজ্জনক পারমাণবিক মুহূর্তে মিলিত হয়েছি। তিনি আরো বলেন যে পরমাণু অস্ত্রের ভাণ্ডারগুলোর সম্প্রসারণ ও আধুনিকীকরণ করা হচ্ছে। পারমাণবিক শক্তিধর দেশগুলোর প্রতি তিনি পরমাণু অস্ত্রের যে কোনো ব্যবহার রোধ করতে সংলাপে ফিরে আসার আহ্বান জানান। জাতিসংঘে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামাজাকি কাজুয়ুকি ব্যাপক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সিটিবিটি এবং চুক্তির দ্রুত কার্যকর হওয়া নিয়ে জাপানের অঙ্গীকারের উল্লেখ করেছেন। ইয়ামাজাকি আরো উল্লেখ করেন যে হিরোশিমা ও নাগাসাকির অভিজ্ঞতা থেকে অর্জিত শিক্ষা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা জাপান আরো সম্প্রসারিত করবে। পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো থেকে অংশগ্রহণকারীদের মধ্যে চীন, ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরাও ছিলেন। দেশের পারমাণবিক সক্ষমতা চীন দ্রুত বৃদ্ধি করে চলেছে বলে ধারণা করা হয়। দেশটির প্রতিনিধি বেইজিং এর পারমাণবিক অস্ত্রায়নের সমর্থনে যুক্তি উত্থাপন করে বলেছেন যে এটা হচ্ছে পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তা এবং বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতা রক্ষার অপরিহার্য এক শক্তি। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি মঙ্গলবার ঘোষণা করেছে যে এ বছরের বার্ষিক অধিবেশন নেদারল্যান্ডসের হেগ শহরে স্থানান্তরিত করা হবে। নভেম্বর মাসের শেষ দিকে অধিবেশন শুরু হবে। মূল পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতের উপর চাপ প্রয়োগ করে চলেছেন। আগস্টে তার প্রশাসন আদালতে প্রেসিডেন্ট আকানে তমোকো সহ আইসিসি নেতৃত্বের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করে। ভিসা নিয়ন্ত্রণের মতো উদ্বেগ এর ফলে দেখা দেয়, যা সম্ভবত আকানে সহ কিছু কর্মকর্তাকে সমাবেশে তাদের সরাসরি অংশগ্রহণ থেকে বিরত রাখতে বাধ্য করতে পারে। সূত্রসমূহ বলছে, এরকম স্থান পরিবর্তন হচ্ছে অস্বাভাবিক।
0: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান এফএম তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।